শ্রুতি হো আর পার প্যাসা সিআইডি হাওড়া ব্রিজ সাহাব বিবি অর গুলাম কাগজ কে ফুল ইয়াসারখ্যা অনেক চিত্রপটাতিল সুপ্রসিদ্ধ গীতাঞ্চ পার্শ্বগায়ন করণারা গীতা দত্ত 20 জুলাই 1972 রোজি কাঁচা পড়দেআড গেল্যা, পরন্তু ত্যাঁচ্যা গীতানী আজহি ত্যা অজরামর আহেত।